Hauzik sangai sinal ginga sigi thamjari bi thorum sing samlapna ning sing jeri Hauzik ngai ki matung pungtaruk minit tara sidi hidak tawa phangbi gani pungtaruk minit tara manga laibang ning bai sei sing lanthuk chagani pungtaruk minit kun manga manipuri matami sei sing tawa phangbi gani pungtaruk minit nifu radio class sohum tarama thoisyo batangkakta class 8 ki manipuri lyric laisu subject ki lesson number tarani thoi মিয়বগি হক আমসং মথৌসিং তাব ফংবিগনি থারোমসি সমগ্র শিক্ষা মণিপুর ডিপার্টমেন্ট অফ এডুকেশন এস না পুথপনি আয়ুপুং তরেত খঞ্জেল নাসোম নাসিগি নাসোম দ তাহঞ্জগনি চিংলুল মাপলগি ওয়াং মতেগি থারোমসি দ সাউথ কোরিয়া দ লৈব তৈজম সুন্দর মৈতেগা উনদন ওয়ারি ওয়তাই সাবা উনবিগ দ বিয়াম দি থারোমসি উ পুথপি নংথম বম ব্রমা পুথপ দ দিং বাং বা ইরেং বম অজিত কুমার মৈতে পুং তরেত মিনিনি ফু অটোপ মঙ্গল থরমসিদ থমজারি ওয়াখল হোংবা থরমসি এডুকেশনাল টেকনোলজি ইউনিট অফ এস সি আর টি গে টেংবাঙ্গলৈনা পুথকসবনি নাহারোল গি খঞ্চল সন্দুকসগনি পুং নেপাল থরমসিদ তাব ফংবিগনি মতামগি ই পাও হিরামসিগ মতং ডক্টর পসংবম জসওয়ন্ত সিং অ্যাসোসিয়েট প্রফেসর ইম্ফল কলেজ উনদিন ওয়ারিওটাই সাপ তাব ফংবিগনি থরম লাথোপিগদব সিং রাহুল হিদঙ্গামদি লঞ্চেনবি পুং নিপাল মিনিট নিফু নিথোই গুড মর্নিং মণিপুর সন্দুকসগনি

ইসেসিকে লয়নেনা গুড মর্নিং মণিপুর লাঠক সব লইজেরে থরম সের সরগি আবি খেবে সিং এস এম এস থাবি রেখেবে সিং ইউটিউব কি কুঠাং দা থরম মসি বু তাবি খেবে সিং গি অপম দা আমুকা হনা থাগত প ফংডুক সেরি টংগা টংগান ব থরম সিং আদম না তাবি রিবাসি আকাশবাণী ইমফাল গি এফ এম সাঙ্গাই চ্যানেল নি

তাবিরে লাইশলুম কেনেদিকে মেয়েকতা উর্সম নির্জিত কুমার না সৈসকলিবা মতমি সয়মা আকাশবাণী ইম্ফাল হৌজুগ অমুক লানথোকচারি মণিপুরী ফিল্ম ইসৈসিং মথং মথং হইনা খুদোলগে আহানবদা তামিনাসে আসির পুনসে ফিল্ম আসেদগে নাওবই গি নাইতোম খোঞ্জেলদা বীজগুপ্ত লাইশলুম সৈরেংবা টোনি হৈবম না সৈরাংবা ইসয়মা থময়বু হঞ্জিন হঞ্জিন থুগাই বিরামলব তুম অনৌব ময়োল চোংলকলে খন্না হরাউজরুবা চাইনা আমা আমুক বিবিরামবদা করমব থময়না পেনগনি

0: 메가헬스 아마가 홈데스미 망하다 산독자리 바카시바니 임팔기 FM 상하이 진대돕나 마칼마텔 토름싱 따비디 하우지 따비디시 마땅기 와팜다 까나기 다이트와노 아이바 코겐르 콤드람 이디터 상하이 익스프레스 마니푸리 이디션
1: Bumloi loi ready haining de tawbadabu bumloi loi baromda asum asum sangsi lakli matam sana thabak lokhat haudrabadi bumloi loi ba haibadu tarakani matam sana thabak lokhat pa haibasidasu ba menama tasilakdre maramdi thabak lokhat pagi matam hen khiba yamna kuire matam sana mawong sumna thabak lokhat tana lakibana ngasi gi phiba masi oirakpani mawong sumna thabak lokhat pa haibasimasu ekhoi gi pikkhraba chinglai bak asidadi ইউ উদবগুম তৌরি মহাভারত কি ওয়ারি পিং মাসকুনি ভীম দুর্যোধন মলয়ু তম্বিবদ ভীম কি ফি কম সেটল ফি সেবী তানজা লহন দুর্যোধন ভীম ফোন মৌ চুম লোখত্প নতে মানপুর থাকলে পোমদন পোক মিয় পোকনি মিয়বী মপোক্ত পোকসে হাইন ব্রহ্মান তপ তৌরবসু পোখিদে হাইব আদুনাদি মিওয়েবগি পুনসি হাইবাসি মমল ইয়ামনা ইয়ামি মমল ইয়ামখরবা মিওয়েবগি পুনসি আসিবু থরুই আহামবা মেটখাইবদৌনা পেট পেট মেখাইগানি হাইরাবদি কানানাসু ইয়ানিংলয় ইয়ানিংলয় হাইদুনাসু মেটখাইরকপা মতামদা আইখুইদি কালচার তাবা ফুরুপনি হাইদুনা ইয়ামনা পেনথোকপা উলকলাবদি মদুসু মিয়ামনা ইয়ানিংলয় মিওয়েবগি পুনসি মায়ামমা কন্নবা থবক লখলকপা বুদি তারামন উপফম থুই তবুদবু মিচা কন্নব হোনারকপদ ইচা সিবদি কিছু খন্দে হাইরকপ তারাবদি মধু লাইগি ওয়ারিগুমবদদি ইয়াবাই হৌজিকি মতম আসিদদি চটনদে ইয়াদে ইয়ামনা সামনা থবক লখতপদ আচুম্ব ওয়াইলগা সাগোনগদবনি হৌজিকটি কারি সারে সালাক সারে হৌকিবি চহি ইসিঙ্গানি কুলহুমদয়গি মে আহুমদা চুরাচানপুরদগি হৌরকলগা আতাই মফমসিংদা সান্দোরকিব আকিব ফংলব ইরাংদা সিব ইয়াব সিখরে সোকপ ইয়াব সোকরে ইয়ুম লিসিং লিসিং তুমখরে মি লিসিং লিসিং মায়ুমদা লাইব ফংদ্রে ইরাংসিং আদু খরা নেমথারি হাইরবসু ইরাংসিং আদু খম থেংব চৈথেংদি হৌজিকসু মিয়ামনা মায়োকনাদুনা লাইরি হোনব ইয়াব কন্ন হোনরবসু চনিংব মফমদ চটপ ইয়ানদ্রি মসা মসাগি মায়ুমদা লাইব ফংনদ্রি আমগা আমগা থাজনদবগি চাং ওয়াংনা লাইরি আসিগুমব তালক আসিদা চটলিব চহি লিসিংানি কুনতরুকদগি চিংগি তোঙান তোঙানব মফমসিংদা আকনব ইরাংসিং থোলুকপগ লয়নানা ngaihak লাইতনা হাতনবা ইউমাই থাবনা চিংব থোকদোকসিং লেপপ লাইতনা থোকলি আসিগুম থোকদোক মরগসিদা নাকলমনা মি তরুক ফাজিলগা মফম খংখিদবা নাকলমনা মি তরামারি ফাজিলগা নিংথিনা থামখিব মতুংদা ngasidi কারি থোকলে মমল ইয়ামলব পুনসি তরামারি কানখিব মতুংদা তরুক আদুদি করম তৌরে তরুক আদুদি মমল ইয়াউদব জাতলা হৌজিকটি মতম সাংনা লয়ুংদা লাইরুরবা হকচাংসিং পোরকপ গাইদুনা লাইব মিয়ামদা টিয়াগিয়াস কাপসিনদুনা আচাকপ মাইদা ঘি হাইজিনব ওইনা চথাদুনা লাইরে চুমি লো এন্ড অর্ডার গাকপ মিয়বী পুনসি লন্থুম গাক সেন হাইবাসী লাইকি অথোরিটি এজেন্সিগি তাই ফদব চলি লো এন্ড অর্ডার গাকব হোটবদ মিয়বী পুনসিবুদি কিছু নতি হাইন খলকপ তারাবদি মধু আচুম্ব ফিরিপনি হাইনরোই ইনৌ নৌব ফুরুপ শক্তি লেব ফুরুপ থাজনব অর্গানাইজেশন থুবগি লন্দারমখিব লাইরে অর্গানাইজেশন আদুনা কৌকিব খোংজংদ পাক সানা ইয়ানিংদব ফোংদোকপগ লয়নানা ফজদব খোলাউসিং লাউরকলে লৈঙাক পাইবদ ইয়াউরিব পলিটিক্যাল পার্টি আমগি অফিস পুমসাই সাই খাইরামলে কামজং ডিস্ট্রিক্টে লৈব খুনম মই থাদোকলামলে মি আনিসু সিখরে চুমব লানবদি খংদে আতোপ পাউসিংসু তারি চিংদ খুন্দাব ফুরুপসিংগি মরকতা মপুংওয়েব ফুরুপ আনি আমগা আমগা ইসামদ সামনবদ নতনা ইয়েত ইয়েসনদুনা লৈবনি আসিগুম ফিবম আসিদা ফুরুপ আনিগি মরকতা থাজনদবগ লয়নানা মাগি মাগি খুন থাদোকদুনা চটপ ইয়ারোই লবুকদ চিংদ চটতুনা থবক সুব ইয়ারোই খুন গাকতুনা লৈগদবনি হাইব ওয়ারোল মায়ামমা থোলুকপ আসিদাদি হৌকিব চহি লিসিংমা চামাপন মরফুতরাগি চহি পরিংদ থোকিব থৌদোকসিং সংসংনা নিংসিংদব গমদে ইয়ামনা নুহাইকিদব পামনাকিদব হৌক্রব থৌদোকসিং নিংসিংনব থবকসিং লোখতপ চুমদে মাসিদাদি মেচুরিটি আমাদি কালচার তাবগি ওয়াফম থোলুকতব নতে আদুবু মধু থোলকি হাইরবসু সকুনি না ভীমগ দুর্যোধনগদ মলয়ুদ তম্বিবগুমনা অথোরিটি ওইরিবসিংনা ꯌꯥꯅꯗ꯭ꯔꯤꯕ ꯑꯅꯤꯒꯤ ꯃꯔꯛꯇ ꯑꯃꯒꯤ ꯃꯤꯆꯪꯗ ꯂꯦꯞꯄꯒꯨꯝ ꯊꯕꯛ ꯇꯧꯔꯛꯄ ꯇꯥꯔꯕꯗꯤ ꯑꯐꯕ ꯑꯣꯏꯔꯛꯂꯣꯏ꯫ ꯆꯨꯝꯃꯤ, ꯏꯟꯗꯤꯌꯥ ꯂꯩꯉꯥꯛꯅ ꯈꯪꯗꯦ, ꯃꯅꯤꯄꯨꯔ ꯂꯩꯉꯥꯛꯅ ꯈꯪꯗꯦ, ꯃꯅꯤꯄꯨꯔꯗ ꯈꯨꯟꯗꯥꯔꯤꯕ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯐꯨꯔꯨꯞꯁꯤꯡꯕꯨ ꯑꯃꯠꯇ ꯑꯣꯏꯕ ꯃꯤꯠꯌꯦꯡꯅ ꯌꯦꯡꯂꯝꯒꯅꯤ, ꯑꯃꯠꯇ ꯑꯣꯏꯕ ꯃꯤꯠꯌꯦꯡꯒ ꯂꯣꯏꯅꯅ ꯐꯨꯔꯨꯞ ꯄꯨꯝꯅꯃꯛꯀꯤ ꯌꯥꯏꯐꯅꯕ ꯑꯃꯗꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤ ꯁꯥꯟꯇꯤ ꯊꯝꯅꯕ ꯊꯕꯛꯁꯤꯡ ꯂꯧꯈꯠꯂꯝꯒꯅꯤ꯫ ꯊꯕꯛꯁꯤꯡ ꯑꯗꯨ ꯂꯧꯈꯠꯄꯒ ꯂꯣꯏꯅꯅ ꯃꯤꯌꯥꯝꯒꯤ ꯄꯨꯛꯅꯤꯡꯗꯁꯨ ꯃꯤꯆꯪ ꯃꯤꯈꯥꯏ ꯅꯥꯏꯗꯕ ꯑꯆꯨꯝꯕ ꯋꯥꯌꯦꯜꯒ ꯂꯣꯏꯅꯅ ꯊꯕꯛ ꯂꯧꯈꯠꯂꯤ ꯍꯥꯏꯅ ꯈꯟꯕ ꯉꯝꯍꯟꯕ ꯇꯥꯏ, ꯂꯧꯈꯠꯂꯤꯕ ꯊꯕꯛꯁꯤꯡ ꯑꯗꯨ ꯃꯤꯌꯥꯝꯗ ꯎꯍꯟꯕ ꯇꯥꯏ꯫ ꯃꯗꯨꯗꯤ ꯅꯠꯇꯗꯨꯅ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯐꯨꯔꯨꯞꯁꯤꯡꯒꯤ ꯃꯔꯛꯇ ꯀꯔꯤꯅꯣ ꯇꯧꯔꯤꯕꯁꯤꯡꯗꯨ ꯍꯥꯏꯗꯨꯅ ꯑꯣꯊꯣꯔꯤꯇꯤ ꯑꯣꯏꯔꯤꯕꯁꯤꯡꯗ ꯋꯥꯍꯪ ꯑꯁꯨꯝ ꯍꯪꯍꯟꯅꯤꯡꯗꯨꯅ ꯂꯩꯔꯕꯗꯤ ꯄꯨꯝꯂꯣꯏ ꯂꯣꯏꯕꯔꯣꯝꯗ ꯌꯥꯝꯅ ꯌꯥꯡꯅ ꯆꯪꯁꯤꯜꯂꯛꯂꯒꯗ꯭ꯔꯥ ꯍꯥꯏꯕꯒꯤ ꯑꯀꯤꯕ ꯂꯩ꯫ ꯑꯗꯨꯒꯨꯝꯕ ꯃꯇꯝ ꯑꯗꯨꯗ ꯊꯣꯛꯂꯛꯄ ꯊꯧꯗꯣꯛꯁꯤꯡꯒꯤ ꯗꯥꯏꯇ ꯀꯅꯥꯅ ꯑꯣꯏꯒꯗꯧꯔꯤ? ꯃꯤꯌꯥꯝꯅ ꯑꯣꯏꯕ ꯇꯥꯔꯤꯕ꯭ꯔꯥ?